0: নমস্কার, ও আর অধিকারী তবে আরো আইলে শুনতে উল্লা রেডিও সফলতা
1: 103.4 মেগাহার্টজ
2: শূন্য মান লাইভ।